I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru.

I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru.